0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: हेलो रोनू। अरे हाँ कह, मु सुनुची। कौन कहिलु, पहुँची गलुनि? एबे ओल्लैलु? मामी कोठी? लगेज लाइन डे? पापा? ना ना, से पर्यंत घरे पहुँची नाहंती। मामी को देलु? मामी, पापांकर कौन आउ किछि काम थिला कि रे? ठीक अछि, डोंट वरी, टेक केयर। ओके मामी, बम भायज। परे इंटरनेट रे कथा हवा। तो पापा आसीगले ना कौन? हाउ मु रखुची, बाय, सी यू।
1: ओहो,
0: तमे रोनु आ मामी को एयरपोर्ट रे छड़ी एपर्यंत घरे पहुंची ना? अथच सियाड़े से माने दमदम रे पहुंची चले এবে বোধে সেমানে ফ্লাইট রে বসি ছাড়িবে।
1: নিয়ে নিও, আগে এই মেডিসিন গুলা এটি রখিল।
0: আরে কারটা বাহারে কেন পার্কিং করে আসিল? একাবেলে ভিতরে পুরাই দেলনি?
1: নাই, সে এয়ারপোর্ট গলা বেলে বারম্বার রোনু কহুতলা আ গোটে ভ্যাকুম ক্লিনার কিনে আনিয়া পাই, ন আনিলে তা মনটা খারাপ হই নথা।
0: ও বুঝিলি, সেই বাহানারে তমকু মার্কেট বুলিবা পাই গোটে মৌকা মিলিগলা। সেমানে যাই পৌঁছিলে কলিকতারে, আউ তমে হলি টলি এবে ঘরে মুহ দেখুছ। বাহ বড়িয়া, ভেরি স্মার্ট।
1: বুঝিল, তমে ঘরে বসছ তো, রাস্তা জাম বিষয়ে কোন জানিব?
0: না,
1: গাড়ি পরে গাড়ি লাইন লাগিছি, খালি গিয়র চেঞ্জ, ব্রেক, একদম ডেড স্লো রে মু গাড়ি আনিছি, আন্ডারস্ট্যান্ড?
0: হেলা যে, তমে এতে ওজন উঠেবা কোন দরকার? পুনি যদি অন্টা ধরি পকাই তেবে কোন মনে নাই? গলা বর্ষ কেমিতি কষ্ট পাউছিল?
1: নাই।